কনেগরি আকাশবাণী শিলং খুবর বনপুলে দা ইমে বারিলেন খারশিং কি মাত কি বকংসান জং খুবর সদং গন্যাং তাসের ফেস্টিভেল আরজার আরফুন্দ্রি হরি ভয় পনপাও পৃথে ইয়া উখন্যাং ওয়ার্ল্ড কাপ রাখি ইয়াক আকাশবাণী তুরা ইয়াক জিং সক্রি বা খন্ডাই ফৌসনেম জংক ন্যাশনাল ব্রডকাস্টিং সার্ভিস প্লি উমিন্ত্রি রংবা উকনরাত সংমা ইয়াক জিং এখন এলি একাই ফুটবল জংকা শিলং স্পোর্টস অ্যাসোসিয়েশন বাটকন্থ উমিন্ত্রি রংবা উকনরাত সংমা ইয়াক জিং পেপ জংকা ভিপিপি শাক জিং এলং হালুয়ার কা রেজার্ভেশন পলিসি কি খবর কি বাবনিয়া কন্যাং তাসের ফেস্টিভেল আরজার আরফুন্দ্রিও কালাসডং হাসনং ইউসিয়া সাইডেন রিভয় ডিস্ট্রিক্ট মিনতাকসঙ্গি ইয়াগাবলাপনলং ডাকা রিভয় ট্যুরিজম এনভাইরনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম উমিন্ত্রি ক্যাবিনেট উবা সস্তনস সতন উলালং উকংসান হাকানিসঙ্গি কাটবা উ এম এল এ উমসনিং উ ডক্টর সেলেস্টিন লিংড উলালং উসম্বুত কংসান হাকানি কা তামাশা লাপন পাও পৃথে ইয়া উ নিয়াং ওয়ার্ল্ড কাপ উবা কা কৃতেং সাইন্টিফিক জং উ কলং ক্রেমিস টিকা উব জুয়ান পাও বাতমি হারিভয় ডিস্ট্রিক্ট শি সিএন হাকি সাউ স্নেম হাকপর বাজুলং কা ফিফা ওয়ার্ল্ড কাপ লাপনলং ইয়া কা জিংলে আকাই ফুটবল কা জিং এরওয়াই কি জিং শাট কি জিং সা মিয়েট সাবার বাদ কা জিং ওয়াট ইয়া উনি খুঁয়াং হাকপর মিন মিয়েট হাকানি কা তামাশা হাবা আই জিং ক্রেন উবা সতন উ লাপন